তো দুইটি হৃদয়ের কথা আম এফএম রেইনবোর কথা দিল সে দিল তক আসছি গোটে বিউটিফুল ট্রাক এনজয় করতু এই বিউটিফুল মর্নিংরে আম সহ রহিথ স্টে টিউন্ড।

সেই ছোটিয়া হৃদয়টি কেতবেলে আউ কাহা পাখক চোরি হয়ে পড়ে যাই থাকে সেটা আমি কেবেবি জাঁপারি নাই যেতবে জনা পড়ি থাকে ফিলিংস কি টিকি টিকি অলগা অলগা ফিল হয়ে থাকে সেতবে লাগি থাকে যে হ্যাঁ হৃদয়টি চোরি হয়ে যাই সেতবে ফিল হয়ে থাকে সমথিং স্পাইসি আকাশবাণী এফএম রেইনবো কটক 100.4 দিল সে দিল তক আপনার সাথী স্মৃতি শুণুচার অজয় বিউটিফুল মর্নিং রে সো চলতো নেক্সট লভ লেটর পড়া কি করেছেন প্রেমানন্দ মহাপাত্র রামচন্দ্রপুর দুর্গাপুর বাঙ্কি কটক রু আমার সহ কনেক্ট হয়েছেন লিখিছেন গুড মর্নিং টু অল এন্ড শুনে চাইছেন অনাড়ি ফিল্ম ক্যা মৌসম আয়া হে বিলকুল মৌসম তো কল যে মৌসম ইভিনিং মে বহত হি সুন্দর হো গিয়া থা সো ক্যা মৌসম আয়া হে

টিউন করি শুনি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল দেখ। স্টুডিওঘরের সময় 4:13, দশ সেকেন্ড, সুন্দর আফটারনুন রে, মানে আজির এই বিউটিফুল গুরুবার আফটারনুন রে সুদীপা হাজির আপনার পাখে। সুরিল আফটারনুন এনজয় করছেন কিছু লভলি ট্র্যাক, তা সহ গ্রহণ করতু সুদীপা তরফ গোটে প্যার ভরা নমস্কার।

টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল ট্যাগ সুদীল আফটারনুন রে সুদীপ আজ আপনার পাখে রয়েছে আপনার এক গুরুত্বপূর্ণ ঘোষণা মন কি বাত শীর্ষকরে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধন শুনিপারিবে মই মাস 31 তারিখ রবিবার দিন 11টা সময়ে আকাশবাণীর সবু কেন্দ্র বিবেদ ভারতী সেবা ডিটিএচ সেবা এফএম সেবা এবং আকাশবাণী অধীনস্থ গোষ্ঠী বেতার কেন্দ্রে প্রধানমন্ত্রী মনের কথা শুণবা মিলিব রাজ্যের সমস্ত আকাশবাণী কেন্দ্রর এই মন কি বাতর ওড়িয়া ভাষান্তর প্রচারিত হব সেইদিন 31 তারিখ রবিবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধনর ঠিক পরে পরে এবং পুনি থরে সেই রবিবার রাতে 8টা সময়ে যে শ্রোতা বন্ধু মানে মন কি বাতরে নিজ নিজ মতব্যক্ত করা চাহান্তি সেমানে প্রধানমন্ত্রীঙ্ক কার্যালয়ের ওয়েবসাইট mygov.in র টোল ফ্রি নম্বর 1800117800 ফোন করে সেমানক মত রেকর্ড করে পারিবে।

0: টিউন করে শুনি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল তাক তবে 0671-230-3153 নম্বর রয়েছে দেখিবা কি প্রথমে কল করেছেন হ্যালো
1: হ্যালো আপা নমস্কার
0: নমস্কার কে কোথলে কোডু কোথলে
1: টাটা স্টিক প্ল্যান কোচি আবাসন কোচি
0: আজ্ঞা কোন মন কথা কাহা সঙ্গে বহুত সহজে কথা হই পারন্তি
1: সেমিতি কইলে অফিস ক্ষেত্রে মোর প্ল্যান্ট রে আমর অছি জি অছন্তি স্টাফ মানে স্টাফ যদি হেড জি আমার এমপ্লয়ের হেড জি আমি তাকে টিকে ফাস্ট জনে জি যেতে মু প্রজেক্ট রো জোড তৈরি করে তার কিছু ভুল বাল হে জি মো মন কিছু ডাউট থাকে সেই ডাউট মানে নক যাতে মু আগুরু তাকে জনে দিয়ে

0: টিউন করে শুনি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল দেখ নম্বর 0671-230-3153 রে কল করে পারিবে এবং জনাই পারিবে যে আপনার নিজ মন কথা কাহা সহিত সহজরে শেয়ার করে পারন্তি। হ্যালো
1: হ্যালো শুভ সন্ধ্যা সতীতা ম্যাম নমস্কার।
0: শুভ সন্ধ্যা নমস্কার, কি কোথলে কোডু কোথলে?
1: মো মুনাবন্ডা পটেল কনাবুরু জলসম্বর কোথলে।
0: আজ্ঞা, কাহা সহিত নিজ মন কথা সহজরে শেয়ার করে পারন্তি কোন্তু?
1: দেখন্তু মোর যেকোনসে কথা যেকোনসে কাম হো মো ডাউট হো বা ন হো মাগ কথা মোর সবুটু বেস্ট বান্ধবলা বাসন কটুয়া মু তা সঙ্গে সবদা শেয়ার করে মন তা কুয়ে তাঠু বুঝে এই কামটা করি এই কামটা করা যাচ্ছি কিংবা করুছি তা কেতে দৌড় কেতে কম তাঠু মু পরামর্শ নে সে সবুঠু মো বেস্ট ফ্রেন্ড সে মতো ভালো পরামর্শ দে কেন তার বি বহুত অভিজ্ঞতা আছে বহুত কিছু জাণিছে আর মন তা তার শেয়ার করে আর সে এভাবে মো বন্ধু মু যা বি কে তার ভিতরে সীমিত হয়েকি রুয়ে সে কাহি আগে প্রকাশ করে নি সে তার আগে সব কথা
0: থ্যাংক ইউ আপনার কল করে নিজ মন কথা কহিলে। নম্বর 0671-230-3153 রে আপনার কল করে পারিবে শেয়ার করে পারিবে যে নিজ মন কথা আপনার সহজরে কাহা সহিত শেয়ার করে পারন্তি। হ্যালো
2: হ্যালো
0: গুড ইভিনিং, কে কোথলে কোডু কোথলে?
2: মো গরিব খান কোথলে সতক জোবরারু।
0: আজ্ঞা, নিজ মন কথা কাহা সহিত সহজরে শেয়ার করে পারন্তি কুহন্তু।
2: আজ্ঞা আজ্ঞা,
0: নিজ মন কথা কাহা সাঙ্গরে বহুত সহজরে শেয়ার করে পারন্তি কুহন্তু।
2: বড়িয়া তো আছে স্যার, বন কিসমত কি কোই তালি নেহি হতি আর সুকে হুয়ে উম্মিদো কি কোই ডালি নেহি হতি ঝুক যায় জো মা বাপ কে কদমো মে উসকি ঝোলি কবি খালি নেহি হতি। হ্যালো
0: আজ্ঞা
2: আজ্ঞা, প্রথমে তো দেখুন আমার ঘর মুরব্বী হচ্ছেন জেজে বাপা, জেজে বাপা সাংরে করি পারে নহলে মু সবুঠু বেশি মো মা কু ভালো পায়ে, মা ঠু বড় দুনিয়ারে কেই নেই, মা কু মন কথা সবু কই পারিবা শুনেই পারিবা বুঝি পারিবা বুঝেই পারিবা, মা গোটে এমতি জিনিস মানে মা সবু কথা ঠিক ঠিক বুঝেই দেব, মা ঠু শেয়ার করলে সবুঠু মু জানে বেস্ট। তো মা মো মা তো এবে না মা 5 বছর হলো চালি গলে, তো মু নিজকু ভাবে কি কাহা সাঙ্গে করলে ঠিক হব, তো মু সবু কথা মানে মনর যেতে দুঃখ রুয়ে কি সুখ রুয়ে যাহা বি অসুবিধা আসে মু সবু কথা মু ভগবান কু সৌপি দিয়ে, কাহিঁকি না ভগবান ঠু দুনিয়ার বড় কেই নাই, ভগবান ঠু যদি কেই অছি ভগবান পরে সে হচ্ছে দুনিয়ারে মা মো পাই বুঝলে। আজ্ঞা, তো ভগবান কু ভগবান মানে ভগবান কু শুনেই দেলে ভগবান যা করিবে সেথেরে মু পুরা খুশি।
0: বহুত বড়িয়া বহুত বড়িয়া, থ্যাংক ইউ সো মাচ। আজ্ঞা
2: আজ্ঞা, টিকে কম শুভুজি।
0: আজ্ঞা ঠিক আছে ঠিক
2: আছে, নমস্কার,
0: থ্যাংক ইউ। নম্বর 0671-230-3153 রে আপনার কহিপারে যে আপনার নিজ মন কথা কাহা সহিত বহুত সহজরে শেয়ার করে পারন্তি।

0: করিছন্দি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক তিল সে দিল দেখ নাম্বার 0671230-3153 হ্যালো হ্যালো
1: হ্যালো দিদি নমস্কার
0: নমস্কার কি কোথলে কোড় কোথলে ওকে এতে মানে কে শুড়ি দেলা ভাইয়া কথাটা কইলা ভাইয়া লাগুছে মানে যেমতি পুরা চুপচাপ এমিতি পুরা চুপচুপ কি কোচ যেমতি কালে কি শুনি দেব কি কথাটা হ্যাঁ
1: চুপচুপ কি নি কইছি কে শুনি দেবে তো এই জায়গা আপনকে চুপচুপ কি নি কইছি
0: না এট লিস্ট মকতে শোনা গলা ভাইয়া এট লিস্ট কইলে টিকে ভালো হবে ওকে তো কোন্তু যে কাহা সঙ্গে মন খোলা কথা শেয়ার করি পারান্তি
1: হ্যাঁ সেই জন্য আমার ভাই ছেলে সে তো আউ নাহান্তি 3 বর্ষ হেলা কিন্তু মন কথা মুঁ তাঙ্ক সঙ্গে সবু মন কথা তাঙ্করি সঙ্গে হুয়ে কিন্তু আউ এ ভাগ্য নাই যে নিজ মন কথা কাউকে কইয়া
0: পাই ওকে নিশ্চিত দুঃখ তো লাগিব কাহা সঙ্গে মন কথা শেয়ার করি পারিব আউ সে দূরে যাই থব ঠিক আছে আপনো কল কালে বহুত ভাল লাগিলা থ্যাংক ইউ সো মাচ নাম্বার 0671230-3153 রে আপনো বি কল করি পারিবে এবং শেয়ার করি পারিবে যে মন খোলা কথা কাহা সহিত শেয়ার করি পারন্তি হ্যালো
2: হ্যালো নমস্কার
0: নমস্কার কি কোথলে কোড় কোথলে
2: মু বামদেব দৃষ্টি কোথলে ঝাঁদিমরা কটক কিন্তু মু বর্তমান আছি গাঁ দক্ষিণপুর যাজপুর রে
0: আচ্ছা ওকে কুহন্তু কাহা সহিত মন খোলা কথা শেয়ার করি পারন্তি
2: বহুত দিন পরে পুনি সন্ধ্যা অধিবেশন আপনার প্রোগ্রাম ভাগ নেই পারছি আপূর্বর ঠিক আপনার দিন প্রোগ্রাম করলে সুবিধা ম্যাম আপনার প্রোগ্রাম ভাগ নিয়ে আজ মধ্যে ভাগ নেওয়া বহু খুশি লাগুছি যে কোশ্চিন আজ করছেন যে টপিক রাখিছেন মোর জনে সান সড়ু
0: আচ্ছা
2: সিয়ে তাঁকর মোর মানে মু এবে দেখিলি দীর্ঘ 20 বর্ষ পরে আজ তাঁকর জাতক দেখিলি যে তাঁকর জন্মদিন যোদিন মোর জন্মদিন সেই দিন সেই মসিয়া সেই বার কেবল গোটে ঘন্টা পূর্ব মোর জন্ম তার গোটে ঘন্টা পরে হচ্ছে তাঁকর জন্ম তেমন যা গোটে এমনি গোটে সম্পর্ক রয়েছে তাঁক সহ যে নিহতি ভাবে সিয়ে তাঁকর কিছু সুবিধা অসুবিধা ভাল মন্দ হলে সি মতো সেয়ার করতে মু তাঁকু সেয়ার করে মানে আমার গোটিয়ে দিন জন্ম ভগবান কৃপা বি আমি গোটে রিলেসন বড় সড়ু আম ভিতরে কোণী কথা লুচেকি রখু না সবুকিছি নিজের সুখ দুঃখ সেয়ার করু তা ছড়া মোর যেতে অসাথী তা মধ্যে মধ্যে অনেক কেজন অনেক ঠিক ভাবতে যে মতো তাঁকর দুঃখ সুখে ভাগ করতে মু কথা হো কি কোণী সমস্যার পড়ে সমাধান
0: ধন্যবাদ
2: নমস্কার।

টিউন করি সন্ধি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটা দিল সে দিল দায় সন্ধ্যা আসরে পরবর্তী উইশ পঠাইছন্তি প্রিয়ঙ্কা বাড়িসমোজা কটকরু লিখুছন্তি আ ভেরি গুড ইভিনিং টু মাই সুইট সিস্টার শ্রিয়ঙ্কা এবং মোর সমস্ত ফ্যামিলি মেম্বর্স কু আ ভেরি গুড ইভিনিং থ্যাংক ইউ সো মচ আপনা সমস্তঙ্কু মধ্য ভেরি গুড ইভিনিং।

కలిసింది 100.4 ఆకాశవాణి ఎఫ్ఎం రెయిన్బో కటక్ దిల్ సే దిల్ తక్. রেইনবো এসএমএস রে পরবর্তী মেসেজ করিছন্তি দুর্গা প্রসাদ দলাই জোবরা কলেজ স্কয়ার কটক রু. নমস্কার সুদীপা ম্যাম, জয় জগন্নাথ জনিছন্তি আপনকো মধ্যে নমস্কার, জয় জগন্নাথ লিখুছন্তি. আজি সন্ধ্যার ডাইলিন ও সমস্ত কার্যক্রম ভালো লাগিলা, আপনকো সুন্দর উপস্থাপনা পাই হৃদয়ের অনেক অনেক ধন্যবাদ. প্রভু জগন্নাথক কৃপার সবুলে ভালো থাকতো, বহুত বহুত ধন্যবাদ আপনকো ভালো পাইবা এবং আশীর্বাদ পাই. পরবর্তী মেসেজ করিছন্তি বহুগ্রাম কটক্রু বিজয় কুমার দাস এবং সস্মিতা দাস. জয় জগন্নাথ জনাইছেন আপনার, জয় জগন্নাথ শুনে দেওয়া সে মনপসন্দ গীতা.

0: শুনে ছন্দে আপনার মানে দেব মিত্র 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সি দিল তক রিয়ান দিল সি দিল তক রিশো চালিছে শুভ সকালর হ্যাঁ এমতি গোটে বাধা আমি সববেলে নিজ পাই বি করে থাও কি আজ আমি সকাল জলদি উঠিব কিছু এক্সারসাইজ করিব কিছু ভালো টাইম স্পেন্ড করিব কিন্তু আমি সেই বাধা কো কেতে নিবেই থাও মো কথা আপনার নিহতি ভাবে এবে চিন্তার পকাই দিয়ে কিন্তু বাস এতকি কহবি যেতবে আপনার নিজ পাখে কিছু ওয়াদা করছেন না নিজ স্পেশালি করছেন না সেই ওয়াদা কু নিহতি ভাবে ফুলফিল করতু আর নিজের মর্নিং মোটিভেশন না সেইটু হি স্টার্ট করতু যদি আপনার নিজ পাই কিছু করা চাহিদা নিজ পাই কিছু প্রমিস করছেন সেই প্রমিস কু নিহতি ভাবে ফুলফিল করতু টিকি নিজ পাই কেবে কেবে সেলফি সভা নিহতি দরকার কাহিকি না এ মুড়ি দুনিয়ারে যদি আপনার টিকি নিজ পাই সেলফিস ন হেবে নিজ পাই কিছু ন করিবে তাহলে আপনার ভাবিবা পাই আউ কেবা আছি কেবে কেবে নিজ পাই যাহা সব সেলফ মোটিভেশন রকুছন্তি না তাকো ক্যারি আউট করন্তু এন্ড তাকো আজির ডে রু হি স্টার্ট করন্তু এই কথা সহিত আজির শুভ সকাল শো কো আমি এইটি ওয়াইন্ড আপ করিবা কিন্তু মু আপনাকে শুনাউছি উদিত নারায়ণ এবং লতা মঙ্গেশকর কণ্ঠরে গোটে নস্টালজিক সং কেবল আউ কেবল 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সে দিল দাখরি স্টে টিউন
1: এক লড়কি থি দিওয়ানি সি एक लड़के पे वो मरती थी नजरें झुका के शर्मा के गलियों से गुजरती थी चोरी चोरी चुपके चुपके चिट्ठियां लिखा करती थी कुछ कहना था शायद उसको जाने किससे डरती थी जब भी मिलती थी मुझसे मुझसे पूछा करती थी प्यार कैसे होता है ये प्यार कैसे होता है और मैं सिर्फ यही कह पाता था

আজিকালি অনেক লোক না জবরদস্তি জায়গা দখল করতে, কিন্তু আপনার হৃদয়ের জায়গা কে জবরদস্তি দখল করা চেষ্টা করছে। যদি সে জবরদস্তি দখল করা চাহুচে না, সেটি বি গোটে নিজের পণিয়া থাকে। হ্যাঁ, আমি সেই লোক উপরে হি নিজের পণিয়া দেখাই থাও বা জোর করে থাও, যা আমি নিজের বলে ভাবি থাও। কেবি তো এমিতি হি না থাকে কি বাহারে চালিকি যাওতেবা লোক উপরে আমি আমার হক জতাই থাও। আমি সেতবেলে জনক উপরে হক জতাই থাও যেতবেলে আমি তাঁকু ভালো পাই থাও। হ্যাঁ, আপন সেমতি কেউ লোক উপরে হক জগান্তি? আপনার হৃদয়ের জায়গার কাহকু সেমতি সাইতি ছন্তে? নিহাতি যাহাকু সাইতি থিবে সে আপনার অতি খাস হয়ে শুনেছি। আপনার মানে দেব মিত্র কো 100.4 আকাশবাণী এবং রেইনবো কাটক দিল সেই দিল তাকরে এন্ড সো চালে যে রেইনবো এসএমএস র চলন্ত দেখিবা পরবর্তী এসএমএস র রিকোয়েস্ট কে আও কোটু পঠাউ চন্তি এবং সি কো গীতা শুনিবা কো চাই চন্তি। এসএমএস আসুছি আম পাখকু ভুবনেশ্বর শহীদ নগর রু পঠাউ চন্তি আমকো বাসন্তী খটুয়া এবং ডেডিকেট করুছতে সে সমস্ত লিসনার্স মানঙ্কু। এই এসএমএস অ্যাকচুয়ালি আমকো পঠাইছন্তি জলিল খান এন্ড সিমরন নিমচৌড়ি কটক রু এবং ডেডিকেট করুছন্তি সে বাসন্তী খটুয়া শহীদ নগর ভুবনেশ্বর এবং গরিব খান ভাই ডেডিকেট করুছন্তি, টুনা ভাই নাঙ্কু ডেডিকেট করুছন্তি এবং রাজেশ নায়ক ভাই ডেডিকেট করিবাকু চাহুছন্তি এবং সমস্ত আর্জেস মানুষ ডেডিকেট করিবাকু চাহুছন্তি আকাশবাণীর নিহাতি ভাবরে শুনিবাকু চাহিছন্তি কুলি নম্বর ওয়ান রু স্নেহে সুহানা নিহাতি ভাবরে এই বিউটিফুল সা গীত মু তাঙ্কু শোর শুনেবি। চলন্তু দেখিবা পরবর্তী গীত পাই কিয়ে কোঠু রিকোয়েস্ট পঠাইছন্তি এবং সি কোন শুনিবাকু চাহিছন্তি। এই এসএমএস করুছন্তি জিতেন্দ্র নিয়ালি মাধবরু শুনিবাকু চাহিছন্তি হম তুম চলচ্চিত্রর টাইটেল ট্র্যাকটিকো। তাহলে চলন্তু বিলকুল লেট নকরি শুনি নবা ব্যাক টু ব্যাক এই দুটি বিউটিফুল ট্র্যাকও।